ফুলের ফল বাগানই, ফুলের ফুল ফুলমই সজিঞ্চ বাগ স্বর্গ ঝাই। ফুলে না ফুল বাগমা, ডুলে না ফুল বাগমা, ছকাম কের বাগ কো র স্বর্গ মিলছ বাগমা। অভিন্নতা ছ পুষ্পমই, অভিন্ন অঙ্গ ভিন্ন কো ছ বাগ পুষ্পলে ভরি প্রমোদ পুষ্প খণ্ড কো। ছ পুষ্প ফুলছ ফলছ এই প্রমোদ বাগ মাত্র কো, ছ স্বর্গ বাগ মই ভনে

0: অ্যানিমাল লাইন্স লাইফ ইন্স্যুরেন্স খুলে রাজিও
1: समुदायका लागि समुदायको आवाज रेडियो धादिङ 106 मेगाहर्ज।